मैंने सोचा ना हो इतना प्यार करो. दिस प्रachtig liedje is gezongen door Shreya Ghoshal en kwam uit de film The Body. En हमने सुना है इस volgende liedje via Radio SBS uit de film Meri Yaar Ki Shaadi Hai, gezongen door Udit Narayan, Alka Yachnik, Sudesh Bhosle en Jasbinder Nerula. Is dit liedje in het programma Geeton Killeher.

सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई. समुद्र बादशाह एंड आस्था गिल. En het volgende liedje in het programma Geet Onkelher via Radio SBS is uit de film Churalia Hetumne. De titelsong gezongen door Alka Yachnik en Sean.